0: হয়ে পণ্ডিত করে ব্যাখ্যান
1: কবহু
0: তত্তীর্থ স্নান
1: কবহু শেষ সাধক মুখ জ্ঞান
0: কবহু কীট হস্ত পতঙ্গ হয়ে জিয়া
1: অনেক জোর পরমে পরমিয়া
0: নানা রূপ জো স্বাগী দেখাবে জ্যোতিষ পাবে সোই হয়ে
1: নানক দুজা অমর না কোয়ে
0: কবহু সাধ সঙ্গতে হো পাবে
1: শান্তি বহর না আবে
0: অন্তর হয়ে জ্ঞান প্রকাশ
1: স্থান কা নহিঁ বিনাশ
0: মন তন নাম রতে এক রঙ
1: সদা বসে পার ভ্রম কে সঙ্গ
0: জো জল মহ জল আয়ে খটানা
1: জো জো প্রীতি সঙ্গ।